0: আরামে ঘরে মারলাম স্টুডিও বনতি উড়ু মনে কথা থবা আলবাড়ি হয়ে বনতি
1: বনতি গাই হারি হইলা
0: বাখা মা খানি ছিল না
1: আমার কানে লিবা ও মারা টানে বা
0: শুন না কেন পঞ্জি খোবা দিল না
1: ক্লাবে
0: কম করে শুন না কেন পঞ্জি খোবেন না
1: সে
0: পতক
1: খোয়েলা
0: আউন তোকে খোয়ে লাও আলু বালি হয়ে ইসালামু
1: ইসালামু কি না বাতক আনে নে মথানো লাবা লুসা আদ্রিয়ান মাঙ্গেসা ওরে কা পকবে লাবালে ইয়া জো কি পাতিস্তা শা লুসু ওরে শুন সিন না মারা পমারাশি আতুয়া মুলিয়াকু বতেন ইয়া জোর লা মুছ নাঙ্গুরিয়া না আরি তমন ও আরি মুহিনাম্মো ইতমুন নানি ওয়ানো কিদেলে দুনিনে
2: ফুলা মামাও আবাদু খেলো মামাও তামারে নিয়েছে মামাও এপ্রো মহলা মামাও আবাদু খেলা মামাও বারবার
0: বিতে তারা জোরা জীবন্তি ও মিনুতুস ওকাথি ওনলা কানা হম থাললে কি হিয়া দনোপে কে বনোতি
1: বনোতি তো মেলে বনোতি
0: ইহারে স্যার
1: কি কি হিরি জমিন পাইয়া কাহের প্রিয়
0: বাখান বাখানে সিনা
1: আমার অর্থ কম কিছু সে মানে খারাপ যা ওনা ফমে
0: ওনা ফমে
1: কমে কিন্তু বাড়ি ও থানলিও নাবে ও কোথাল দিবা
0: হ্যাঁ
1: এ তাম্পা
0: নে ও থাল দিবে তাম্পে
1: ও থাল দিবা পুতু ভাই মুখ ভাই পুতু ভাই ও না সো
0: ও আম টাইম লেলা
1: এ কে কে তো গুমে না কে তো না মা আর রা লাবা
0: আয়ো
1: ও রক দর বা কা কে না মা রা আও
0: হে
1: এ না তে কি কো কা কে লে লিয়াও
0: এ না
1: নিও মুড় পাজা কম রক দর মি করম কুশম কই চি হেরে বন তুমি টিকি নিবা কা
0: আ কো কুশম খমি আগা
1: কিন্তু